নমস্কার, আকাশবাণী শ্রী বিজয়পুরম, শুরু হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, স্বামী বিবেকানন্দ বলেছেন, যা পারো নিজে করে যাও, কারো ওপর আশা বা ভরসা

নমস্কার, আকাশবাণী শ্রী বিজয়পুরম, শুরু হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, স্বামী বিবেকানন্দ বলেছেন, যা পারো নিজে করে যাও, কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে মহিলাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব সবাই সুস্থ এবং ভালোই আছেন। শ্রোতা বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন একটি সাক্ষাৎকার।

0: দিদি, সব থেকে প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: আচ্ছা দিদি, যে শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান আজ শুনছেন, তো সবাই জানতে চাইবেন আপনার পরিচয়টা, তো আপনি আপনার পরিচয়টা দিয়ে দিন।
1: আমার নাম গৌরীমিতা, আমি বিটেক করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে, তারপর আমি পলিটেকনিক জয়েন করি। আমি 10 বছর ওখানে অ্যাজ এ গেস্ট লেকচারার পড়াই, তারপরে আর 6 বছর কন্ট্রাক্টে পড়িয়েছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
0: আচ্ছা, খুব ভালো, শুনে খুবই ভালো লাগলো। আপনার শিক্ষকতা এবং আপনার ব্যবসার যে জীবনটা, সেটা নিয়ে পরে কথা বলবো। প্রথমে জিজ্ঞেস করবো যে আপনার পরিবার সম্পর্কে।
1: পরিবার, আমি, আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে আছে।
0: আচ্ছা, তো এবারে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে বিটেক, MBA এবং PhDও করেছেন আপনি, তো এই যে দীর্ঘ শিক্ষা জীবন, সেটা কেমন ছিল?
1: খুব চ্যালেঞ্জিং ছিল। আর ছোটবেলায় তো বাবা স্কুলে দিয়ে দিয়েছিলেন, কিন্তু একটাই বাস ছিল আমি স্কুলের আসা যাওয়ার, যেটা একটা বাস, আর খুবই কষ্ট হতো, মানে বাসে, বাসের জার্নিটা কষ্ট। এটাও হতো যে টিফিনের ব্যাপারটা, হ্যাঁ, সকালবেলায় লাস্টে 12th যখন আমি পৌঁছেছি তখন 5:30 স্কুল ছিল সকালে, 1 ঘন্টা বাসের জার্নি, তো টিফিন সকালে হতো না আর লাঞ্চও হতো না। হ্যাঁ, বাবা পয়সা দিতেন 1 টাকা 2 টাকা সিঙ্গারা খেতে, তাও বন্ধুরা খেয়ে নিত, আর বাসের জার্নিটাই খুব কষ্টকর ছিল। তারপরে বিটেক করার সময় অত অসুবিধা হয়নি, বন্ধু বান্ধবের হেল্প পেয়েছি। পড়াশোনা,
0: স্কুলের পড়াশোনা আপনি আন্দামানি করেছেন?
1: হ্যাঁ, পড়াশোনা আন্দামানি করেছি। কলেজ তো খুবই ভালো ছিল, বন্ধু বান্ধব আর পড়াশোনা সবই ওয়েল ওয়েল ছিল, ওয়েল এন্ড গুড। তারপর চাকরি করতে আন্দামান ফেরত চলে আসি আমরা, মানে আমরা সব বন্ধুরা মিলে এখানে চলে, সবাই জবের জন্য অ্যাপ্লাই করে, তারপর এখানে জব হচ্ছিল না করে মেইনল্যান্ডে আবার আমরা সবাই রিজিউম দিতে লাগি। ওখানে চাকরি 1-2টা কোম্পানিতে অফার আসছে, তো আমি কিছু কাজের জন্য পোর্ট ব্লেয়ার এসেছিলাম। আসার পরে আমার বিয়ের সম্বন্ধ আসে, তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের 1 বছর পরে আমি পলিটেকনিকে অ্যাপ্লাই করি, পলিটেকনিকে অ্যাজ এ গেস্ট লেকচারার স্টার্ট হয়। তারপরে আস্তে আস্তে পলিটেকনিকের নিড, যেমন যে নিজেকে আপডেট করো, আরো পড়াশোনা করতে হবে, মাস্টার ডিগ্রির রিকোয়ারমেন্টটা চলে এসছে, ঠিক আছে, তখন মাস্টার ডিগ্রি করলাম। তারপরে আমি MBAটা করলাম, যথারীতি আবার কলেজ স্টার্ট হয়ে গেল, তো কলেজে বিটেক কারিকুলাম, বিটেক এর শুরু হলো, ডিপ্লোমা কলেজ ছিল, বিটেক এর যখন শুরু হলো তখন আবার রিকোয়ারমেন্ট আসলো আপগ্রেডেশনে PhD করার।
0: আচ্ছা, এই যে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করতে আপনি অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন?
1: পলিটেকনিকে বাইরের থেকে অনেক প্রফেসর এসছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা, উনাদের থেকেই আমি আইডিয়াটা পেয়েছি। উনি আমাকে বললেন যে ম্যাডাম আপনি কেন আগে পড়ছেন না, PhD কেন করছেন না? তখন আমি বললাম এটা কি করে করতে,

0: হয় কোথায় এমনি সুবিধা মতন কি করে করবো, আমার তো ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আর এমনি আমি ছেড়ে যেতে পারবো না। তখন বললো ম্যাডাম এই এই আমাকে পথটা দেখিয়ে দিল।
1: আচ্ছা।
0: হ্যাঁ, তারপর আমি ওরম করে সবকিছু নেট দেখলাম, নেটে দেখে খবর নিলাম, এসব করে আমি ভালো কলেজে অ্যাডমিশন নিলাম।
1: আচ্ছা।
0: অ্যাডমিশন নিয়ে ধীরে ধীরে এক্সামের সময় গিয়ে এক্সাম দিয়ে আসতাম।
1: আচ্ছা।
0: ওরম করে কমপ্লিট করেছি।
1: পলিটেকনিক ইনস্টিটিউশনে আপনার 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তো সেই অভিজ্ঞতা সম্পর্কে আমি একটু জানতে চাইব।
0: অভিজ্ঞতা খুবই ভালো, আমার খুব ভালো লাগতো পড়াতে, আর পলিটেকনিক এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগতো। ওখানকার বাচ্চারা সকালে এসে সব বাচ্চাদের সাথে ইন্টারাকশন করা, ইভেন স্টাফ নিজের মন মতন, মানে একটু এর মধ্যে মাঝখানে আমি বলবো যে একটা গল্প বলি ছোট মতন, একবার ছোটবেলায় একটা এসে লিখতে দিয়েছিল যে তুমি কি হতে, তোমার অ্যাম্বিশনটা কি। তখন নিজের থেকে তো আমরা বানিয়ে লিখতে পারি না, তখন একটা খোঁজাখুঁজি শুরু করেছি কোথায় লিখবো, তো একটা পেয়েছি যে টিচার। তো টিচারেরটা খুব মুখস্থ করে ভালো করে লিখে নিয়েছে, কিন্তু প্রত্যেকটা লাইন আমি লিখছি আর বলে আমি টিচার তো হব না।
1: আচ্ছা, টিচার তো হব না,
0: টিচার তো হব না কে লিখে গেছে, আর সব সময় টিচার হব না। আমার বাবা টিচার ছিলেন, কিন্তু আমি টিচার হব না, এর একটা মনে, কিন্তু লাস্ট তুমি দেখো যেটা তুমি হব না বলেছি টিচিং এই চলে এসেছি। তো ওটা আমার সবসময় মনে পড়ে যে টিচিং এর এটা যেটা আমি বলবো কিছু কোয়ালিটিস আমার প্যারেন্টস থেকে আছে, আমার বাবা টিচার ছিলেন, পরে দেখলাম যে টিচিংটা আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করি বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশন পড়ানো, বাকি আদার, হ্যাঁ পরিবেশটা খুব ভালো লাগতো, আর আমি ভুলে যেতাম যে আমার ঘরেও যেতে হবে। হ্যাঁ, পলিটেকনিকে ঢোকার সময়টা মনে থাকে, তারপরে কাজ আর সিস্টেম্যাটিক কাজ থাকে, এটা ওটা কোশ্চেন বানানো, পরীক্ষা, পেপার সাইন করো, বাচ্চাদের ল্যাব, এটা মানে বিভিন্ন ইয়েতে চাপও বলতে পারো। হ্যাঁ, তুমি ভুলে যাও যে হ্যাঁ ঘরে যেতে হবে।
1: আসলে আপনি মন থেকে ওটাকে আপন করে নিয়েছেন, তাই জন্য
0: একদম
1: যে তরুণ শিক্ষার্থী, তো তরুণ শিক্ষার্থীদের জন্য আপনার শিক্ষা দর্শন কি ছিল?
0: শিক্ষা দর্শন বললে আমি ক্লাসেও মানে যখন আমি পড়াতাম তখন আমি বলতাম যে মানে আমি যেটা আমি ফেস করেছি যে হ্যাঁ যদি তোমার পড়তে হয় তুমি পড়াটা পুরোটা কমপ্লিট করবে, তারপরে বিয়ের ব্যাপারে ভাববে। যখন আমি বিটেক ফিনিশ করেছি তখন কলেজ থেকে কিছু বন্ধুরা বললো যে এখন এমটেকটা করে একবারে গেলে ভালো হয়, আমি বললাম না না এত আবার এমটেক করার জন্য ওখানে থাকবো, পড়বো না, ঘরকে মিস করতাম।
1: আচ্ছা,
0: হোম সিকনেস ছিল, না না ঘরে যাব, ওখানে গিয়ে চাকরি করব, ওরম একটা ছিল। কিন্তু ওই আইডিয়াটা যখন সিনিয়ররা দিচ্ছিল ওটা নিয়ে নিলে ভালো ছিল, কারণ পরবর্তীতে আমাদের এমটেক করতে আবার বিয়ে হয়ে গেলে বাচ্চা এটা ওটা সবাইকে রেখে ভীষণ ভীষণ মানে প্রায়োরিটি লেভেলটাই চেঞ্জ হয়ে যায় পুরোটা। তো আমি সবাইকেই বাচ্চাদেরকেও বলতাম, এমনিতেও সবাইকে এখনো বলি যে তোমার স্টাডিজ যখন তুমি স্টার্ট করেছো তুমি যদি সম্ভব হয় তার তোমার ফেসিলিটিস আছে তুমি আগেও পুরোটা ফিনিশ করবে, ফিনিশই না তোমার চাকরি আর ইনকামের একটা সোর্স যখনই তোমার পুরো তুমি পয়সাটা পাচ্ছ ইনকামটা তারপরেই তুমি, আমি সব মেয়েদেরই বলবো, আর যারা পড়াশোনা ভালোবাসে না পড়তে ইচ্ছা করছে না হাতের কাজ শেখো,
1: হ্যাঁ অনেক পথ,
0: হ্যাঁ হাতের কাজ শেখো, অন্য কাজ শেখো, সেলাই, এটা গান বাজনা, কিন্তু ইনকাম একটা তোমার,
1: মানে মোট কথা তোমাকে স্বাবলম্বী হতে হবে।
0: হ্যাঁ স্বাবলম্বী, স্বাবলম্বী হয়েই তুমি বিয়েটা করো, তাহলে হয় কি তোমার সেলফ রেসপেক্ট আর তোমার স্বপ্ন তোমার অ্যাম্বিশন আছে না, সবারই আছে,
1: প্রয়োজন মতো তুমি স্বামীকে সাহায্য করতে পারবে।
0: হ্যাঁ সাহায্য করতে পারো, ওটাও আছে, আর হ্যাপি লাইফ, হ্যাপি লাইফের জন্য এটা অনেকই দরকার, কেন কি এখন আমরা এই সময় এই যুগের সেলফ রেসপেক্টটা মানে খুব বেশি খুব বেশি। আগেকার মেয়েরা অ্যাডজাস্টমেন্ট অনেক করত, যেমন আমার মা কাকিরা মাসিমা অনেক লাইফে,
1: চিন্তাধারা তো প্রতিদিন পরিবর্তন হচ্ছে।
0: হ্যাঁ পরিবর্তন হচ্ছে, আর এই যুগটা যেখানে আমরা আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে যখন খুশি আমরা কিছুই জানতে পারি, আর এখানে বসে আমরা প্রত্যেকটাই মেয়ে এটা চাই যে আমি কিছু একটা করি লাইফে আর যে ওটাতে আমরা খুশি থাকি, মানে হ্যাপিনেস ম্যাটার করে। হ্যাঁ আর অ্যাম্বিশন যে এই হবো ওই হবো যাই হবো, কিন্তু ওইটার জন্য আমার এটা স্টাডিজ আর না হলে কোনো কাজ ছোট মোটো যাই হোক ইনকামটা তোমার হাতে থাকা অনেক জরুরি।
1: হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি। তারপর আপনি বললেন যে আপনি একাডেমিক ক্যারিয়ার ছেড়ে আপনি আপনার স্বামীর ব্যবসায় আপনি যোগ দিয়েছেন, তো এই পরিবর্তনটি কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য?
0: হ্যাঁ চ্যালেঞ্জিং তো ছিল, কেন কি এই স্টাডিজ আর পড়ানো এটা একটা আলাদা ফিল্ড, আর বিজনেস আমাদের কি বিজনেসটা একটুখানি তোমার পাবলিক রিলেটেড, তো পাবলিক রিলেটেড তো পাবলিকের সঙ্গে

0: ইন্টারাকশনটা বেশি, সেটাতে আমার একটু কষ্ট হয়েছে, কষ্ট বলতে চ্যালেঞ্জিং যেরকম। হ্যাঁ, তো 1 বছর আমার লেগেছে এটা পুরোটা শিখতে। আর যখনই আমি কোথাও আটকে যেতাম তখন হাজবেন্ডকে কল করতাম, তুমি দিনের মানে 100 বার কল হতো, এইটা এখানে ফেসে গেছে, এটা উনি আমাকে সাজেস্ট করবে যে এটা এরম করো, ওরম করো, এরম করতে হবে, সবসময় বুঝাতে বুঝাতে পুরো 1 ইয়ারে আমি এটা শিখে গেছি। আর এখনো শিখছি, বললাম না শিখে গেছি না, এখনো শিখছি। আর পুরো বিজনেস একটা পার্ট আমি দেখছি, পুরোটা না, পুরোটা ওভারঅল হয়তো ডিসকাস করে নিচ্ছি, কিন্তু একটা পার্ট আমার রেসপন্সিবিলিটিতে আছে।
1: আচ্ছা,
0: যেটা তোমার আমার তুমি বলতে পারো হিউম্যান রিসোর্সের, এটা প্র্যাকটিক্যাল হচ্ছে আমার, প্র্যাকটিক্যালি মানে আমি এখন ফিল্ড ওয়ার্ক করছি বলতে পারো, যেটাতে এখন আমার ভালো লাগে, মানে ইন্টারেস্টটা আসলো।
1: আচ্ছা, যে আপনি যে বিজনেসে এখন এসে গেছেন, তো পরিবার সামলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না?
0: হ্যাঁ, অসুবিধা প্রচুর হয়েছিল যখন আমি স্টার্টিং এ তোমার বিজনেস না হলো পলিটেকনিক যখন জয়েন করেছি, বাচ্চারা ছোট ছিল, তখন কাজের লোক রাখতে হয়েছে, ইভেন নিজে গিয়ে মনিটর করতে হয়েছে, তখন হাজবেন্ডও হেল্প করেছে, আমার বাবা মা হেল্প করেছে, বোনেরা হেল্প করেছে, মানে ফ্যামিলির থেকে আমি সাপোর্ট পেয়েছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আমার বাবা সব সময় আমাকে এনকারেজ করতো, যতদিন উনি জীবিত ছিলেন এভরি টাইম ওনার থেকে আমি সাজেশন নিতাম, আর উনি আমাকে কি বলবো, আমার আইডল, আমার বেস্ট গাইড,
1: জীবনে অনেক সাপোর্ট পেয়েছে।
0: হ্যাঁ, বাবার মার সাপোর্ট এত পেয়েছি, মানে কি বলবো, ওদের এত মানে
1: অবদান
0: অবদান, আর ধন্যবাদ করব তোমাকে,
1: আপনি আজ এই পজিশনে এসেছেন,
0: এই জায়গা থেকে আমি বাবা মাকে ধন্যবাদ দেব, আমার বাবার এতটাই সাপোর্ট, আর ইভেন এখনো আমি বাবার ওই সাপোর্টেও চলছি বলতে পারো। এখন সাপোর্টের জায়গাটা হাজবেন্ড নিয়েছে, কিন্তু ওই খালি জায়গাটা তো খালি, কেউ পারবে না। হ্যাঁ,
1: সেটাই। সবশেষে আপনাকে আমি জিজ্ঞাসা করবো, যে শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের আজ অনুষ্ঠান, বিশেষ করে মহিলারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
0: তাদের উদ্দেশ্যে এই বলতে চাই যে পেশেন্স রাখবে, পেশেন্টটা খুব বড় জিনিস, সবসময় তো সবার ভালো যায় না, না ধৈর্য ধরতে হবে, আর যখনই দেখবে যে অনেক বড় একটা মানে প্রবলেম এসছে, কি করব, কোন মানে হেস্ট, হ্যাঁ হেস্ট ডিসিশন না নিয়ে একদম ধৈর্য ধরে, আর স্লোলি ডিসিশনতে একটা রাস্তা চলে আসবে, একটা ভালো রাস্তা আসবে। আর কিছু তোমার কাছের লোক আছে, তাদের থেকে সাজেশন নেবে, আর এখন তো মোবাইল আছে, মোবাইলে মানুষ জিজ্ঞেস করে নেয় কি করতে হবে, আর মেডিটেশন অনেক দরকার, ধৈর্যের সঙ্গে মেডিটেশন।
1: তো দিদি, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনি যেভাবে বিস্তারিতভাবে বললেন আজ, আশা করব আমার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই লাভবান হবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আমাকে ডাকার জন্য।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এবারে একটি রেসিপি হলে কেমন হয়? তাহলে আসুন, আপনাদেরকে আজ আমি একটি নিরামিষ সবজির রেসিপি বলছি, কারণ গরমকালে কিন্তু নিরামিষ খেতে ভালোই লাগে। তাহলে প্রথমে বলে দিচ্ছি, তিন চারজনের জন্য পরিমাণ কতটা লাগবে। এর জন্যে প্রয়োজন হবে আলু একটা, গাজর একটা, পেঁপে চার ভাগের এক ভাগ, কুমড়ো 100 গ্রাম, বরবটি 6 থেকে 7টা, বেগুন একটা ছোট, ফুলকপি 6 থেকে 7 টুকরো, সিম 5 থেকে 6টা। সব ডুমো করে কেটে নিন। এবারে বলছি মশলা কতটা লাগবে। আদা বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, ফোড়নের জন্য 1টি তেজপাতা, 1টি গোটা শুকনো লঙ্কা এবং 1/2 চামচ 5 ফোড়ন। 1টি টমেটো কুচি করে রাখুন, কাঁচা লঙ্কা 2টো চিরে রাখুন, নুন স্বাদ মতো, চিনি 1/2 চা চামচ, সর্ষের তেল 3 টেবিল চামচ, ঘি 1 চা চামচ, গরম মশলা সামান্য। এবারে বলছি কি করে রান্না করবেন। কড়াইতে তেল গরম করে ফুলকপি, আলু, গাজর হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন। বেগুন আলাদা করে ভেজে রাখুন। শক্ত সবজি আগে ভাজা করলে গলে যায় না। এবারে বাকি তেলে তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদা বাটা দিয়ে 30 সেকেন্ড কষিয়ে নিন। এবারে টমেটো কুচি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিন। তেল ছাড়লে পেঁপে, কুমড়ো, বরবটি, সিম দিয়ে একটু নাড়িয়ে নিন। ভাজা সবজিগুলো তারপর এর ভেতরে দিয়ে দিন এবং 1/2 কাপ গরম জল দিয়ে ওটাকে নাড়িয়ে নিন। তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন, যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়। কিন্তু খেয়াল রাখবেন যেন গলে না যায়। জল শুকিয়ে যখন মাখামাখা হয়ে আসবে তখন তার ভেতর চিনি, কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু খেতে ভালোই লাগবে। আশা করব আপনারা নিশ্চয়ই এই রেসিপিটি তৈরি করবেন।

শ্রোতা বন্ধুরা, পালন করা হচ্ছে যোগ দিবস। তাই আজকের আমার আলোচনার বিষয় হলো নারীদের সুস্থ বার্ধক্য এবং যোগ ব্যায়াম। বয়স বাড়া জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো আমাদের জীবনযাত্রার উপর অনেকটাই নির্ভর করে। নারীদের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, জয়েন্টে ব্যথা, হরমোনগত পরিবর্তন, মানসিক চাপ এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এই সময় যোগব্যায়াম একটি কার্যকর ও নিরাপদ সহায়ক হিসেবে কাজ করে। নিয়মিত যোগাভ্যাস শরীরের নমনীয়তা বজায় রাখে, পেশিকে শক্তিশালী করে এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, ফলে পড়ে যাওয়ার ঝুঁকি কমে। এছাড়া প্রাণায়াম ও ধ্যান মানসিক প্রশান্তি দেয়, উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। যোগব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে, হৃদয় যন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এর ফলে নারীরা বয়স বাড়লেও কর্মক্ষম ও আত্মবিশ্বাসী থাকতে পারেন। সুস্থ বার্ধক্য মানে শুধু দীর্ঘ জীবন নয়, বরং আনন্দময়, স্বাধীন এবং সক্রিয় জীবন। আর সেই লক্ষ্য অর্জনে যোগব্যায়াম হতে পারে প্রতিদিনের অন্যতম সেরা সঙ্গী। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 36 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমভি হার্টবে আগামীকাল সকাল 6টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওইদিনই দুপুর 1টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওইদিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওইদিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি কামোটা আগামীকাল সন্ধে 5টার সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। যাত্রাপথে জাহাজটি শহীদ দ্বীপ হয়ে আসবে। শেষ হলো আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।
1: শ্রোতাও, অভি আপ বাংলা কার্যক্রম শুন রহে থে। ইয়ে আকাশবাণী কা শ্রী বিজয়পুরম কেন্দ্র হ্যায়। শাম কে 6 বজে হ্যায় আর প্রস্তুত হ্যায় কার্যক্রম কিসান বাণী।
2: इस कार्यक्रम के प्रायोजक हैं भारत सरकार का कृषि एवं कृषक कल्याण मंत्रालय।